0: Are you looking for a tutor? Do you need to brush up on your research or speaking skills? Perhaps you just want to boost your confidence. Well, York College Collaborative Learning Center offers free tutoring in person and online in room AC1C18. Meet with a tutor at york.cuny.edu/CLC or contact them at email clc@york.cuny.edu. Call them at 718-262-2303 or 718-262-2494. Again, meet with them in person or online. Meet with the tutor at york.cuny.edu/CLC or contact them via email at clc@york.cuny.edu. Call them at 718-262-2303 or 718-262-2494. This is brought to you by York College Collaborative Learning.
1: What's up, world? It's King Hearts. This is YCRadio.org, the voice of today's generation. Y'all already know what it is.
2: So when you get to the corner of Smith and Orchard, you're going to want to take a
3: you
2: left.
3: You are not going to.
2: Then what you're
3: going to
2: do is turn onto Marcy Avenue.
3: Just broke up
2: and go past the first three lights
3: happy about
2: and then take
3: it.
2: The next left.
3: I don't really
2: then drive
3: think
2: five
3: she's
2: more
3: happy,
2: blocks
3: but
2: in. You should be
3: who
2: there.
3: Who am I to judge, right?
2: Park
3: anyway,
2: on the right. That's
3: I'll
2: what
3: see
2: I heard
3: you later
2: last
3: tonight.
2: Night.
4: It's hard to concentrate on two things at once, like texting and driving. Stop the text, stop the wrecks. How will you stop texting and driving? Tell us at StopTextStopWrecks.org. Brought to you by the National Highway Traffic Safety Administration and the Ad Council.
5: Hi, I'm Anthony Andrews, and I'm the host of the new STMS radio show every Friday evening from 6 to 8 p.m. on YCRadio.org, the voice of today's generation.
6: প্রতারণা সতর্কতা কখনোই আপনার খানি লগইন পাসওয়ার্ড বা MFA তথ্য শেয়ার করবেন না অনুগ্রহ করে নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখুন কখনোই আপনার পাসওয়ার্ড বা MFA যাচাইকরণ তথ্য কারো সঙ্গে শেয়ার করবেন না ক্যাম্পাস এবং খানি IT বিভাগ কখনোই আপনার কাছে এই তথ্য চাইবে না যদি আপনি নিজে লগইন প্রক্রিয়া শুরু না করে থাকেন তাহলে কোনো MFA অনুরোধের জবাব দেবেন না সন্দেহজনক বা অপ্রত্যাশিত টেক্সট মেসেজ এবং ইমেইলে থাকা কোনো লিঙ্কে ক্লিক করবেন না বা কোনো সংযুক্তি অ্যাটাচমেন্ট খুলবেন না যদি আপনার মনে হয় যে আপনি আপনার পাসওয়ার্ড বা MFA তথ্য দিয়ে ফেলেছেন কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করেছেন অথবা ভুলবশত কোনো সন্দেহজনক সংযুক্তি খুলেছেন তাহলে সহায়তার জন্য অনুগ্রহ করে আপনার ক্যাম্পাস হেল্প ডেস্কের সঙ্গে যোগাযোগ করুন এটি খানিয়ের একটি প্রতারণা সতর্কতা ঘোষণা